0: আরো চিন্তালি বান অনুভূতি মাঝে একদম বলতে বকো আর লন
1: Digo, mamu de ambas tú, bueno,